আকাশবাণী কৈলাসহর, আজ রবিবার 3 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 9 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 24 মে 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:06। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

আকাশবাণী কৈলা শহর অমৃতবাণী অনুষ্ঠানে এখন শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

চন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। বহু মনীষী ব্যক্তি বহু উপদেশ দিয়েছেন, তোমরা এই করো, এই করো, এই করো, এই তোমাদের করণীয়, এই আচরণই প্রশস্ত। স্বার্থত্যাগ চাই, বুকের মধ্যে স্বদেশপ্রীতি জ্বালিয়ে তোলা প্রয়োজন। জাতিভেদ অস্বীকার, ফুটমার্গ পরিহার, খদ্দর পরিধান, এমনি অনেক আবশ্যকীয় মূল্যবান আদেশ এবং উপদেশ, এই হলো প্রোগ্রাম। আবার অন্য প্রকার উপদেশ, ভিন্ন প্রোগ্রামও আছে। আপনাদের মতো দেশের বহু ছাত্র ও যুবক আমাকে গিয়ে জিজ্ঞাসা করেন, আমরা কি করবো আপনি বলে দিন। উত্তরে আমি বলি, প্রোগ্রাম তো আমি দিতে পারি, আমি শুধু তোমাদের বলতে পারি তোমরা দৃঢ়পণে সত্যাশ্রয়ী হও। তারা প্রশ্ন করেন, এক্ষেত্রে সত্য কি? বিভিন্ন মতামত ও প্রোগ্রাম যে আমাদের উদ্ভ্রান্ত করে দেয়। জবাবে আমি বলি, সত্যের কোনো শাশ্বত সংজ্ঞা আমার জানা নেই। দেশ, কাল ও পাত্রের সম্বন্ধ বা রিলেশন দিয়েই সত্যের যাচাই হয়। দেশ, কাল, পাত্রের পরস্পরের সম্বন্ধের সত্য জ্ঞানই সত্যের স্বরূপ। একের পরিবর্তনের সঙ্গে অপরের পরিবর্তন

0: অসম্ভবই। এই পরিবর্তন বুদ্ধিপূর্বক মেনে নেওয়ায় সত্যকে জানা। যেমন বহু পূর্বকালে রাজাই ছিলেন ভগবানের প্রতিনিধি, দেশের লোকে এ কথা মেনে নিয়েছিল। এতে অসত্য বলতে আমি চাইনি, সে প্রাচীন যুগে হয়তো এই ছিল সত্য, কিন্তু আজ জ্ঞান ও পারিপার্শ্বিকের পরিবর্তনের ফলে এ কথা যদি ভ্রান্ত বলেই প্রমাণিত হয়, তবুও কোনো এক সাবেক দিনের যুক্তি ও উক্তি মাত্রকেই অবলম্বন করে এটি সত্য বলে যদি কেউ তর্ক করে, তাকে আর যাই কেন বলি সত্যাশ্রয়ী বলব না। কিন্তু শুদ্ধমাত্র মানাই এর সবটুকু নয়, বস্তুত আর এক দিক দিয়ে কোনো সার্থকতাই এর নেই যদি না চিন্তায় বাক্যে ও ব্যবহারে জীবনযাত্রার পদে পদে এ সত্য বিকশিত হয়ে ওঠে। ভুল জানা, ভ্রান্ত ধারণা বরং সেও ভালো, কিন্তু ভিতরের জানা ও বাইরের আচরণে যদি সামঞ্জস্য না থাকে, অর্থাৎ যদি জানি একরকম বলি আর একরকম এবং করি আর একরকম, তবে জীবনের এত বড় ব্যর্থতা, এত বড় ভীরুতা আর নেই। যৌবন ধর্মকে এতখানি ছোট করতে আর দ্বিতীয় কিছু নেই। সুতমার্গ, জাতিভেদ, খদ্দের পরিধান, জাতীয় শিক্ষা, দেশের কাজ, এসব সত্য কি অসত্য, ভালো কি মন্দ, এ আলোচনা আমি করব না। এর সত্যাসত্য বুঝিয়ে দেবার আমার যে যোগ্যতর ব্যক্তি আপনারা অনেক পাবেন, কিন্তু আমি কেবল এই নিবেদনই করব, আপনাদের বুঝার সঙ্গে যেন কাজের ঐক্য থাকে। বুঝি ছোঁয়াছুঁই আচার বিচারের অর্থ নেই তবু মেনে চলি, বুঝি জাতিভেদ মহা অকল্যাণকর তবু নিজের আচরণে তাকে প্রকাশ করিনি, বুঝি ও বলি বিধবা বিবাহ উচিত তবু নিজের জীবনে তাকে প্রত্যাহার করি, জানি খদ্দ পরা উচিত তবু বিলাতি কাপড় পরি, এটি বলি আমি অসত্যাচরণ। দেশের দুর্দশা ও দুর্গতির মূলে এই মহাপাপ যে আমাদের কতখানি নিচে টেনে এনেছে এ হয়তো আমরা কল্পনাও করিনি। অনুধারা সকল দিকে দৃষ্টান্ত দিয়ে সময় অতিবাহিত করবার প্রয়োজন নেই। প্রার্থনা করি বিনতা ও কাপুরুষতার এই গভীর পঙ্ক থেকে দেশের যৌবন যেন মুক্তি লাভ করতে পারি। এ কথা মনে রাখতে হবে, সত্যনিষ্ঠাই শক্তি, সত্যনিষ্ঠাই সমস্ত মঙ্গলের আধার, এবং ইংরেজিতে যাকে বলে ইনাসিটি অফ পারপাস, সেও এই সত্যনিষ্ঠারই বিকাশ। তাই বারংবার স্বদেশের যৌবনের কাছে এই আবেদন করি, সত্যনিষ্ঠাই যেন তাদের ব্রত হয়, কেননা নিশ্চয় জানি এই ব্রত ধারণই তাদের সম্মুখে সমস্ত বাধা অপসরণ করে যথার্থ কল্যাণের পথ উদ্ঘাটিত করে দেবে।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এখন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: राग का तो ना
1: এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান, আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল ৭টায় সুপ্রভাত অনুষ্ঠান, ৭:১০ ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, ৭:২৫ পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে, রবীন্দ্রসঙ্গীত শুনবেন ৭:৪৫, ৮:০০ পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে, ৮:৩০ শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ, আধুনিক গানের অনুষ্ঠান ৮:৪০ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন শুনবেন ৯:০০, ৯:১০ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

বেলা 12:05 রয়েছে ছোট্ট বন্ধুদের নিয়ে অনুষ্ঠান শিশু মেলা। হ্যালো অনুরোধ, 12:30। দুপুরে 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 আবারও শুনবেন হ্যালো অনুরোধ অনুষ্ঠান। দুপুর 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে মহিলা মহল 1:40। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 2:15। 2:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, নজরুলগীতি পরিবেশিত হবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে 2:45। বিকেল 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন, 3:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থির আসরে আজ শুনবেন রবিবারের আড্ডা, 6:40 অনুষ্ঠান সীমান্ত থেকে, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 রয়েছে ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান খেলাধুলা।

নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 8:30। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 মিশ্র গানের অনুষ্ঠান, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রাত 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। লোকগীতি শুনবেন রাত 10:10, 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ, 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতাবন্ধু শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি সুপ্রভাত অনুষ্ঠানে। প্রথমে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। বদলাচ্ছে নিয়ম, নিয়োগে স্বচ্ছতা এনে দুর্নীতির কালি মুছতে চান শুভেন্দু। স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হবেন, যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা শুভেন্দুর। নিয়োগ দুর্নীতিতে রাজ্যের অনেক বদনাম হয়েছে, বদলাতে হবে এই ভাবমূর্তি, রোজগার মেলায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। দুর্নীতি এবং হিংসার অভিযোগ গত 7 দিনে তৃণমূল নেতাদের গ্রেফতারির সংখ্যা ছাড়াল 70, শুধু শনিবারই ধৃত 17 জন। দিল্লির শতাব্দী প্রাচীন জিমখানা ক্লাবকে উচ্ছেদের নোটিশ দিল কেন্দ্র, সময় বেঁধে দেওয়া হল 2 সপ্তাহ। ভোপালের তিশা মৃত্যু মামলা এবার শুনবে সুপ্রিম কোর্ট, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ প্রধান বিচারপতির। তাপপ্রবাহে তেলেঙ্গানার 7 জেলায় মৃত্যু 16 জনের, রাজ্যের 16 জেলায় 46 ডিগ্রি ছাড়াল তাপমাত্রা, সতর্কতা জারি। ট্রাম্পের হয়ে মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ রুবিওর, সেবাতীর্থে মার্কিন বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল চপার, কোনো রকমে বেরিয়েই নিজস্বী তুললেন 3 সেনা আধিকারিক। 4 লাখ দিলেই পাশ করিয়ে দেওয়া হবে SSC। বড় চক্রের হদিস উত্তরপ্রদেশে, গ্রেটার নয়ডা থেকে ধৃত মূল মাথাসহ 7 জন। বিশ্বের বড় বড় সংস্থা ভারতের বিকাশ যাত্রার অংশীদার হতে চায়, রোজগার মেলায় 51,000 নিয়োগপত্র বিলির পরে জানান মোদি। ত্রিপুরা খবর, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া, পালিয়ে রক্ষা বাপ ব্যাটার, জীবিত রোগী পৌঁছে দিয়ে গন্ডাছড়া যাবার সময় অ্যাম্বুলেন্সে হামলা দুষ্কৃতীদের, দালাল চক্রের হাত ধরে অনুপ্রবেশ, তদন্তে চুড়াইবাড়ি থানা, নিজের পরিচয় গোপন রেখে অবৈধ উপায়ে বসবাস, পুলিশি অভিযানে আটক বাংলাদেশি। 10 দিনের মাথায় তৃতীয়বার জ্বালানি তেল পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত, জনতার দরবারে সমস্যা নিরসনে সাধ্যমতো চেষ্টা খাদ্যমন্ত্রীর। লালফিতার বন্ধন থেকে প্রশাসনকে মুক্ত করে দ্রুত পরিষ্কার

সেবা দেওয়াই একমাত্র লক্ষ্য বলেছেন সুশান্ত। ত্রিপুরার বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। হাওয়ায় দূষণের উচ্চমাত্রা থাকায় সংবেদনশীল মানুষদের গলায় অস্বস্তি দেখা দিলে বেশি সময় বাইরে থাকা নিষেধ। শ্রোতা বন্ধুরা, শুনলেন সুপ্রভাত অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। ভক্তিসুধা অনুষ্ঠানে এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সুমন কল্যাণপুর।

বাপ্পীসুধা অনুষ্ঠানে শুনলেন ভক্তিগীতি। শিল্পী ছিলেন সুমন কল্যাণপুর, আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। আবহাওয়া দপ্তর আজ উত্তর ও পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। আইপিএল ক্রিকেটে আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে মুম্বাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা, শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক কল্যাণের স্বার্থে ভারত

0: যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেছেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ডক্টর জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের তোশিমিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। মুক্ত উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করবে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক নতুন ঘোষণা করতে চলেছে
1: বলে রুবিও আশা প্রকাশ করেন।
0: চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2,103 কোটি টাকা। ইতিমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাদের পরিবার। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসে 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। মন্ত্রকের মতে, ভিভি জি রামজি আইনের 33 নম্বর ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধান অনুসারে খসড়া বিধি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের 1 জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানেও একই রকম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হওয়ার কথা। তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু স্থানে রাতের বেলায় উষ্ণ আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তর আজ আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, মোট 21 রাউন্ডে গণনা শেষ হবে। উল্লেখ্য, গত 29 এপ্রিলের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ আসায় কমিশন সামগ্রিকভাবে ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। 21 মে পুনর্নির্বাচনের দিন ওই কেন্দ্রে 88% ভোট পড়েছে বলে কমিশন জানিয়েছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী JP নাড্ডা বলেছেন, স্বাস্থ্যসেবা পরিকাঠামোর পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসা পেশাজীবীদের প্রশিক্ষণও সমান গুরুত্বপূর্ণ। গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেসের 23তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। শ্রী নাড্ডা জোর দিয়ে বলেন, চিকিৎসকরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার সফটওয়্যার হিসেবে কাজ করেন, অন্যদিকে পরিকাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো হার্ডওয়্যার হিসেবে কাজ করে। মন্ত্রী মন্তব্য করেন, দেশের উদীয়মান বিশেষজ্ঞদের সম্মানিত করার মাধ্যমে ভারত তার স্বাস্থ্যসেবা ব্যবস্থার ভবিষ্যৎ গঠন করছে।
1: We all know that under the

0: visionary leadership of Prime Minister Modi ji. We want India to be developed India, Viksit Bharat by 2047. And when we talk about Viksit Bharat in 2047, health or healthy India is a very key factor, because if we are healthy, certainly we'll be able to get the success.
1: ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্রবন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কঙ্গো ইবোলা সংক্রমণের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 204। মহারাষ্ট্রে নাসিকে টিসিএস কেন্দ্রের সঙ্গে যুক্ত যৌন নিপীড়ন এবং জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার ঘটনায় নাসিকের একটি আদালত 1500 পৃষ্ঠার চার্জশিটে জমা দেওয়া হয়েছে। এসআইটির প্রধান সন্দীপ মিতাক জানান, গতকাল 4 অভিযুক্ত মতিন প্যাটেল, নিদা খান, দানেশ শেখ এবং তৌসিফ আত্মারের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেওয়া হয়। তিনি জানান, এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আরও 7 থেকে 8 জনের বিরুদ্ধে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই অতিরিক্ত চার্জশিট দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে বোয়িং কোম্পানির গ্লোবাল পাবলিক পলিসি এবং কর্পোরেট স্ট্র্যাটেজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফ শকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানান, এই বৈঠকের সময় উভয় পক্ষই বিমান চলাচল এবং অ্যারোস্পেস উৎপাদন খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর হরমুজ প্রণালী উন্মুক্তকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই অগ্রগতির কথা ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয়াদি নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি ট্রাম্প জানান, তিনি ইসরায়েল ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডন এবং বাহরাইনের নেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, গত 1 সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের অবস্থান ক্রমশ কাছাকাছি এসেছে। আজ আইপিএল ক্রিকেটের 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। এদিকে লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৯তম রোজগার মেলায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের কর্মযোগীদের উপর জনগণের আস্থা রয়েছে এবং নিষ্ঠা, সঠিক আচরণ ও দায়িত্ববোধের মাধ্যমে সেই আস্থা আরও শক্তিশালী করা তাঁদের কর্তব্য। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশ ভারতের উন্নয়ন যাত্রার অংশীদার হতে আগ্রহী, যুবকদের জন্য কর্মসংস্থান, সুযোগ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরি করতে ভারত নানা দেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলছে এবং বিশ্বে একটি নির্ভরযোগ্য সাপ্লাই চেইন পার্টনার হিসেবে উঠে আসছে বলেন প্রধানমন্ত্রী। ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে চলতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী ২৯ মে থেকে শুরু হচ্ছে। ওই দিন থেকে উচ্চশিক্ষা দপ্তরের সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ৭ জুন রাত ১২টা পর্যন্ত। প্রথম রাউন্ডে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে ১৯ জুন। প্রথম রাউন্ডের মেধা তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে ২২ এবং ২৩ জুন। দ্বিতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে ২৪ জুন। এর ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে ২৫ থেকে ২৯ জুন পর্যন্ত। তৃতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে ৩০ জুন। এই তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে ১লা এবং ২রা জুলাই। চতুর্থ রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে ৩রা জুলাই। এর তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে ৪ঠা

জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তর সূত্রে গতকালই খবর জানা গেছে। সরকার বৃহত্তর জনমত গঠনের জন্য ভিভিজি রামজি আইন 2025-এর খসড়া বিধিমালা প্রকাশ করেছে গতকাল। গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী 21 জুনের মধ্যে খসড়া বিধিমালাটির উপর আপত্তি বা পরামর্শ জমা দিতে পারবেন। বিকশিত ভারত জি রামজি আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005-কে প্রতিস্থাপন করছে। আগরতলা লোকভবনে গতকাল হরিয়ানা থেকে আগত একদল শিক্ষার্থী রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে যুব সঙ্গম ষষ্ঠ পর্বের কর্মসূচির অঙ্গ হিসেবে হরিয়ানার শিক্ষার্থীরা ত্রিপুরা সফর করছেন। এই সফরটি এনআইটি কুরুক্ষেত্র এবং এনআইটি আগরতলার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। রাজ্যপাল তাদের ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যকে উপলব্ধি করতে উৎসাহিত করেন। উপস্থিত ছিলেন এনআইটি আগরতলার অধিকর্তা অধ্যাপক শরৎ কুমার পাত্র। টিএসআর এর সামাজিক কল্যাণ কর্মসূচি অনুযায়ী বাহিনীর 10ম ব্যাটেলিয়নের উদ্যোগে গতকাল মান্দায়ের এমইসি কলোনি স্কুল মাঠে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে আশিগড় এমইসি কলোনি এবং তুইপাথর এলাকার 183 জন গ্রামবাসী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এলাকার দরিদ্র পরিবার স্কুল পড়ুয়াদের মধ্যে মশারি ও পাঠ্য সামগ্রী বিতরণ করা হয়। সেই সঙ্গে স্থানীয় যুবকদের হাতে একটি ফুটবল ও জল পরিশোধকও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাল্যবিবাহের বিরুদ্ধে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করা হয়। আসাম রাইফেলসের উদ্যোগে গতকাল আগরতলা গ্যারিসনে যোগব্যায়াম ও মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেনা সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা এবং চাপ মোকাবিলার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে যোগব্যায়াম, শ্বাস প্রশ্বাসের অনুশীলন এবং মানসিক দৃঢ়তা ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রকের জনভাগিদারী কর্মসূচির অন্তর্গত সবসে দূর সবসে পেহলে এই ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব ঊনকোটি জেলাতেও পালিত হচ্ছে। এই উপলক্ষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অন্তর্গত দেউড়াছড়া এডিসি ভিলেজ কমিটির কার্যালয় প্রাঙ্গণে গতকাল প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। গোমতী জেলার কিল্লা ব্লক ও করবুক ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজ এলাকায় পৃথক পৃথকভাবে জনভাগিদারী শিবির অনুষ্ঠিত হয়। কিল্লা ব্লকের ভিডিও মনোরঞ্জন দেববর্মা গতকাল জানিয়েছেন, কিল্লা ব্লকের কিল্লা ও নোয়াবাড়ি, রাইয়াবাড়ি এবং কোয়াইমুড়া এডিসি ভিলেজ অফিসে অবস্থিত আদি সেবা কেন্দ্রগুলিতে গত 20 মে থেকে পিএম জানামান এবং দাজগুয়া প্রকল্পের অধীনে তথ্য, শিক্ষা ও যোগাযোগ সংক্রান্ত বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি শেষ হবে আগামীকাল 25 মে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে ফের বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। মাত্র 10 দিনের ব্যবধানে চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। আগরতলায় পেট্রোলের দাম লিটার প্রতি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 102.31 টাকা। প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে 91.23 টাকা। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে আগরতলা ও তার আশেপাশে এক পশলা বৃষ্টি হয়, সেই সঙ্গে ঘন্টায় প্রায় 85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আগরতলা তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 77.4 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

বিকাশ বাণী আগরতলা কক্তমা পুরিব করিশ্মা জমাতিয়া মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী হাক্তনি শিকলা সদন হামসাজাক ভারত সঞ্চাইতি সানাবাগী তাইব বার জায়া সাগরিতে সাক্ষরে সামনে পাংনা কবগুণ নারকা মিয়া ফিলচি চুকু রোজগার বাণী পান্দা বিডিও কনফারেন্স নি সেভ বাই কখনারমা মন্ত্রীবক্রক অকক শাখা মন্ত্রীবক্রক শাখা ভারত নি হামসা মঙ্গ হাইনি জুদা জুদা হাক্তর মঞ্চাকনা খাতুংজাক শিকলা হদানি বাবে সামু মন্থগ্রিমা সেভ তাই হাইনি সহমানমা শ্রান্তি সাথানি ভারত জুদা জুদা হাক্তর বাই দায়লাই টঙ্গ তাই হাইঙ্গ খা খং খং রহরি টঙ্গ দায়লাইজাক উঙ্গি বাসাই টঙ্গ

গভর্নর হাউস মিয়া হরিয়ানী ফাইনাই রংসর নাইর হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বাই মানাখা কাইসা ভারত কাহঙ্ক ভারত সামুং বুতাংনি বিশৃঙ্গ খবজাক যুব সঙ্গম সিক্স বেদাংনি সামুং বুতাঙ্গ মঞ্চকানী ফাইকা হরিয়ানী কস রংসরনাই বদল রক ও পান্ডানা সংসাখা এনআইটি কুরুক্ষেত্র বাই এনআইটি আগরতলা থানসাকে মালাম পান্ডাব রংসরনাই রক ত্রিপুরা বেড়াইনি করোনা হাস্তেফানো সাবই খেলারেখা হাস্তেফা বরুণ ত্রিপুরানী লাইভমা হুকুমু মুকুমু রুকজাক বেড়াইখি থাইরমা নাইনানী বাকি কবখা আর তংখা এনআইটি আগরতলানী তাংফাং প্রফেসর শরৎ কুমার পাত্র হাপং কতরক গবানকুক লুকুরক নাইমা ইয়াচকনি বাকি বিজিবি রামজি কেরং নুই সাই নাইচি বাণী খবজাক পুরলা বেরামী রায়দা বিটি মিয়া কারিখা কামি হংক্রাই কক চমলাই নক শাখা জে সাপুরক দাইজাক করঞ্জাক তে মথা বুসকাং জুন তালনি নৈচি সানি বিশং ও পুইলা বেরামনি রায়দা বিটিনি সাকা কক কাসুম এবা কক বিটি রেমানান খুরসাই মন বিকশিত ভারত জি রামজি কেরংনি নাহার মুখা বিশাও সালসারা সামুনি মানথাইন বাংরিউ বিশাও সালসারা

0: kray kok song lai nok shaka je saburok daijak kerunjak te matha buskang jun talni noi chi sane bising opula beremni raida bitini saka kok kasum eba kok biti reimanana khursai mano bikoshito bharat ji ramji kerongni nahar mukha bisao salsara samuni manthaino bangri hui bisao salsara nei chiba khlainani o kerong buskango julai talni sal punani sine haktor gnangri samungo phanang jagana Hastini Hapani, degree cholesterol, Bishi, Nishai, Nichi doc, Nazis Nirung Bishio, graduate Polimunko, Portinisam, O Metal Nisal, Nazi Chukunisimi, Changan, O Shalnisimi, Kuchugurum Naikuni, Samat Portalni, Bishimpe, online Koimumblai Yachakun, Changrizagan, Koimumblai, Runani Paitak Sal, Jun Talni, Sal Snizora, Pura Kipro, Portini Bagri, Rung Marini, Mungram, Karizagan, Jun Talni, Sal Chichuku, Pura Kipro. Rung Marini Bumung Butang Rugui, Borti Klajakan Jun Talni, Salmi Chinuitai, Salmi Chitamo, Pirni Kipio Rung Marini Bumung Butang Karizakan, Sal Nechibri Juno, Obnurugui, Borti Klajakan Sal, Nechibanishimi, Salmi Chichuku Junjora, Piltam Kipini Rung Marini Bumung Butang Karizakan, Sal Tamchi Juno, Piltam Kipini Rung Maribum Butang Rugui, Borti Klajakan, July Talni, Sal Puyatai, Salmi Salmaribo, Pilbury Kipini Rung Marini. Bumung butang karizakanu saltham julaiyo. Orin marini bumung butang orugai borti karizakanu julai talni salbrini simi saldok salmari jora. Kuchugrung naikhuni bukakti okokt masawi manjakha. Mantri Bokhram Narendra Modi o talni thamchi sa salmari ho kok ti salni phung thamchi sa ho akashbani ni man ki bat pandana. Haktor তাই বহাক্তনি লুকরবাই ককলাম ছালায়ানো অব অঙ্গানি মন কি বাদনি ফিল সারা থামচি ব্রি বেরেমনি পান্দা মন্ত্রী বক্রক লুকরংনা বরংনি ওয়ানচুমা খাকামা কক মন কি বাদ সাহানানি কবখা মাইগভ ওপেন ফোরাম এবা নমো অ্যাপস লুকরংনি ওয়ানচুম মরোনা রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800-11-7800 অর নম্বর কল খলাই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ানচুম মরোনা রেকর্ড খলাই মানানো আপনা কারিব 1922 নম্বর মিস কল দিবই জলদি মানানো আবতেব এসএমএস খলাই মানবেন ফোন লাইনত তাল নিবুসকাং সাল নেচি চুকু জরা ফিয়কজাক টঙ্গানো হাক্ত গনাঙ্গি পেট্রোল তাই ডিজেল মরখা সালচি নি বিশিঙ্গ অব বাই ওয়াই থাম পেট্রোল তাই ডিজেল নি মরক মুং বাংলি জাখা আগর তল পেট্রোল নি মরক মুং বাংলি লিটার থগৈ খক সারা নই তাই পুইসা ল্যাব থামচিসা ইয়াং ডিজেল নি মরক মুং বাংলি লিটার থগৈ খক চুকুসি সাতে পুইসা ল্যাব নেচি থাম অংখা টিএসআর বাই লুকু হামক্রাই সামুং পুতাং নি বিশিংতুই সেংকরা কাইচি ব্যাটালিয়ান নি লুয়া জিমা বাই মিয়া মান্দাই এনএস সি কলোনি রংনং নি থংখলাও সাপনাই মুং শিবির সংসা জাখা শিবির আশিগড় এনএস সি কলোনি তাই তুই পাথর আমচাইনি খরক সারা চার্চি থাম লুকুরক সাক নাইচাং মুং সেপনা হারখা বরণ সাক নাইচের মানে ইয়াগুল রাংমা একে বিথি ব্রাই বাক জাখা আপন কারিব আমচাইনি গরি বিগ্রা নুখুং তাই রংনগ পরি উইতংনাই রংনং গুন্দা রং স্রং নি মানে রব বাক জাখা আমচাইনি শিকলা রং ইয়াগ কাইসব ফুটবল তাই ফিল তার বড় জাখা পান্দা উমর কাসুয়া কাইজাক মন কাসুনানি তে লাহার পাতি মন কাসু থানে হজাক খলাইনানি কক রব সালাইখা বয়ার খং নি বখক্তি হজাক খলাই জাখা হাসতেনি গ্রং গ্রং থাইব ফেরাং কক ইবাতে বাই মানো আগর তলাও তিনি ফুমনি খামানি তুমারি তমানি নইচি নই দশমিক বা ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি সাকানি তুমারি তমানো থামচি ব্রই ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি কক বর বাই কক তুমা পরিমং তাবনি বাগে অরণ পাইখা উলনি কক বর কক তুমা আওয়াই গানো তিনি সানজা দামসিনি তামই সতি ব্রই জিবাও
1: আকাশবাণী কৈলা শহর এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়।

এতক্ষণ আধুনিক গান শুনলেন কুমার শানুর কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লিকে

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনার হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশন।

শ্রোতা বন্ধুদের আবার একবার জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 ছোট্ট শিশুদের জন্য অনুষ্ঠান শিশু মেলা। 12:30 হিন্দি ছায়াছবির গানের শ্রোতা বন্ধুদের অনুরোধের আসর, হ্যালো অনুরোধ। মহিলা মহল বেলা 1:40। কম্প্যাক্ট ডিস্কে শুনবেন আধুনিক গান বেলা 2:15। 2:30 বিভিন্ন শিল্পীর পরিবেশনায় রয়েছে রবীন্দ্রসঙ্গীত। 2:45 নজরুলগীতি। সংবাদ বেলা 1:00 এবং 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 2:00 এবং 3:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

কৃষক ভাইদের জন্য আসর ঘর গৃহস্থী সন্ধে ছটা বেজে ৪০ মিনিটে শুনবেন সীমান্ত থেকে। সন্ধে ৭টায় কক বড়ক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের আসর রাত 9:30। 10:10 শুনবেন লোকসংগীত। সন্ধ্যে 7:35 এবং রাত 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত।

0: করছি আজকে শিশু মেলা। বন্ধুরা সবাই ভালো আছো তো?
1: হ্যাঁ ভালো আছি।
0: আমরা প্রথমে আজকে তোমাদের থেকে কয়েকটা সমবেত আবৃত্তি শুনবো, শোনাবে তো?
1: হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরের

0: পিঠে করে, পাড়া ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে।
1: অন্নদাশঙ্কর রায়ের মশা মশা দেশ।

মশা, ক্ষুদ্র মশা, মশার কামড় খেয়ে আমার স্বর্গে যাবার দশা। মশার তো মশার, ওরে শুনেছি কাহিনী, দুশমনকে দৌড় খুলে দেয় পশম বাহিনী। একাই জন যুদ্ধ করি এ হাতে ও হাতে, দুই হাতেরই চাপুর বাজে নাকের ডগাতে। একাই মশার কামড় নিজের চাপুর কেমন করে ঠেকাই, শেষে ম্যালেরিয়ায় ধরলে আমার একেবারে ঠেসে। মশা দেশান্তরী করলে আমার কৃষ্ণগড়ের মশা, কৃষ্ণগড়ের মশার সাথে, কৃষ্ণগড়ের মশার সাথে তুলনা কার চালায়। বাঘের গায়ে বসলে মশা বাঘ বলে সে পালায়, জাপানিরা ভাগলো কেন খবরটা কি রাখেন, কৃষ্ণগড়ের মশার মামা ভীম ফলেতে থাকেন। কাজী নজরুল ইসলামের লিচু চোর, বাবুদের

0: পাবে মোর নাম মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা, মারিল পিঠি গোলা, কি বলিস ফের হপ্তা, তোবা না খপ্তা। কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলি, দলতে হায় রে দুর্বা কমল, কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফুটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোন ভাষা মরমে বসে আকুল করে তুলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান, চণ্ডী দাসের রামপ্রসাদে কণ্ঠ কোথায় বাজে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দুঃখ, কোন দেশের গৌরবের কথায় বেড়ে উঠে মোদের বুক, বীর পিতৃ পিতামহের চরণ ধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে।
1: সমবেত আবৃত্তি শুনলাম আমরা, এবার সৃষ্টি দিদির কাছে একটা গান শুনবো।

0: আমি ভবানী প্রসাদ মজুমদারের একটা কবিতা বলবো।
1: ঠিক আছে বলো।
0: তিন দিন তিন রাত গালি ঠেসে পান, গান জোর গেয়েছিল চেঙ্গিস খান। তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন, তবলাতে কে ছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিল হিউয়েন সাং। সারেগামা পাধানিসা হারমোনিয়াম, মমতাজ বেগুনে ছড়েছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, যাতে নিয়ে সতেরোশো করতাল খোল। জল সাথে ছিল আর মজার জিনিস, সব নাকি লিখে গেল মেগাস জিনিস।
1: উদিতি আজকে কি শোনাবে?
2: রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি
1: শোনাও।
2: আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটো পুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো। তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। যখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে, দুপুর বেলা মহা

0: আলোত হাতে বসবে তুমি সবার খাবার বলে,
1: গাছের ছায়া ঘরের জানালাতে
0: পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি,
1: যখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে, সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে
0: যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব,
1: তুমি বলবে দুষ্টু
0: ছেলে কথা, আমি বলবো বলবো না সে কথা।
2: ভালোই লেগেছে শুনতে, ও দিদির সাথে ঋষিতাও বলল। আচ্ছা শুভদাদা, স্বামীজিকে তোমার কেমন লাগে?
3: খুব ভালো লাগে, তিনি আমাদের জন্য একজন আদর্শ মহাপুরুষ।
2: আচ্ছা স্বামীজির কিছু একটা শোনাও তো দেখি।
3: আমি স্বামীজির স্বদেশ মন্ত্রটা শোনাচ্ছি। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ স্বর্গত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে, ভুলিও না তুমি জন্ম হতেই মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না তোমার সমাজ সেই বিরাট মহামায়ার ছায়ামাত্র, ভুলিও না নীচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই, হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী, বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো। ঋতুরাজ, স্বামীজিকে তোমার কেমন লাগে?
2: আমার খুব ভালো লাগে, তাই আমি আজকে এই কথাটাই বন্ধুদেরকে বলবো। অন্ধকারে ডুবতে থাকা মানব জাতির মুক্তি সাধনের উদ্দেশ্যে যুগকে অতিক্রম করে কালকে অতিক্রম করে যে যুগ পুরুষ ভারতবর্ষের মাটিতে তার পদধূলি দিয়েছেন সেই বুদ্ধ হৃদয় মহামানব হলেন স্বামী বিবেকানন্দ। 1863 খ্রিস্টাব্দে কলকাতার সিমলার দত্ত পরিবারে এই কর্মযোগী ভূমিষ্ঠ হন। তার পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী, আসল নাম নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম বিলে বা বীরেশ্বর। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের এই মেধাবী ছাত্রীর সঙ্গীত খেলাধুলা ও শরীরচর্চার প্রতি ছিল গভীর নিষ্ঠা। বিএ পাস করেন বর্তমানে স্কটিশ চার্চ কলেজ থেকে। প্রথম জীবনে তিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না, পরবর্তী সময়ে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসার ফলে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস জন্মে। স্বামীজির জীবন উপলব্ধি এবং সবার উপর কুসংস্কার ও অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত পরাধীন ভারতবর্ষে তার কর্মসাধনা আমাকে তার প্রতি শ্রদ্ধাবনত করে। মাতৃজাতির প্রতি শ্রদ্ধা, সমাজের দুঃখপীড়িত মানুষের প্রতি ভালোবাসা দরদ সর্বোপরি তার স্বদেশ প্রেম আমাকে তার প্রতি বারবার চুম্বকের মতো আকর্ষিত করেছে। নারী শিক্ষার প্রসারের কথা স্বামীজি বারে বারে বলেছেন, এক পক্ষে পক্ষী উড়িতে পারে না, আপামর মানুষকে জাগাতে হলে আগে মেয়েদের তুলতে হবে। তিনি বিশ্বাস করতেন জননীরা শিক্ষিত হলেই সন্তানেরা তাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারে, যথার্থ শিক্ষা পেলে মেয়েরাও জগতের আদর্শ।

0: নারী হয়ে উঠতে পারবে। এ দেশের মেয়েদের জ্ঞানের প্রসার ঘটানোর জন্য ভগিনী নিবেদিতাকে স্বামীজি বিশেষভাবে অনুপ্রাণিত করেন। তিনি বলতেন, সকল শিক্ষা প্রণালীর লক্ষ্য হওয়া উচিত মানুষ তৈরি করা। এই মানুষ হওয়ার লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যেই স্বামীজির সমগ্র জীবন গভীরভাবে অনুভব করতে চাই। এই যুগশ্রেষ্ঠ এক নতুন ভারতের স্বপ্ন দেখেছেন। নতুন ভারতকে আহ্বান করে তার অমর ভাষায় তিনি বলেছিলেন, নতুন ভারত বেরুক, বেরুক লাঙ্গল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালি মুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে, বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। এই নতুন ভারতের ভীতি রচনা করতে, সমাজের নিচুতলার মানুষকে পাদপ্রদীপের আলোয় পৌঁছে দিতে স্বামীজির অক্লান্ত চেষ্টা কোনো মূল্যেই কোনোদিন নির্ধারণ করা যাবে না। স্বামীজির দেশ ও দেশবাসীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও মমত্ববোধ আমাকে গভীরভাবে নাড়া দেয়। প্রকৃত দেবত্বের শিক্ষাই এই মহাপুরুষকে মানবপ্রেমিক করেছে। সেই শিক্ষার কথা তিনি সবসময় বলতেন, যে শিক্ষায় প্রকৃত মানুষ গড়া যায়। তার কর্মময় জীবন জুড়ে আছে সেবা ধর্ম। তাই তিনি যে রামকৃষ্ণ মিশন তৈরি করলেন, সেখানেও তিনি সাধুদের সেবা ধর্মে আত্মনিয়োগ করতে বলে গেলেন। তাদেরকে বললেন, জপ ধ্যান আর মানুষের সেবায় কোনো তফাত নেই। স্বামীজি তার এক শিষ্যকে বলেছিলেন, তুই যদি নিজের মুক্তি চাস তবে নরকে যাবি, আর অন্যের মুক্তির জন্য চেষ্টা করতে গিয়ে নিজের মুক্তির কথা সম্পূর্ণ ভুলেও যাস তবু তোর মুক্তি হবে। এই সেবার মধ্য দিয়ে আমাদের অহংকার ও স্বার্থপরতা দূর করে প্রকৃত মানুষ হয়ে ওঠার বীজমন্ত্র তিনি দিয়ে গেছেন। আমি যেন 1893 সালের চিকাগো ধর্ম মহাসভায় উপস্থিত এক উজ্জ্বল নক্ষত্রকে সবসময় দেখতে পাই, যিনি প্রথম সম্বোধনেই মুগ্ধ করেছিলেন আমেরিকাবাসীদের। উদাত্ত কণ্ঠে যিনি বলেছিলেন, হে আমেরিকাবাসী ভ্রাতা ও ভগিনী বৃন্দ, তার শাশ্বত সেই আহ্বানে সভাগৃহ করতালিতে মুখরিত হয়ে গিয়েছিল। তার স্বদেশ মন্ত্র প্রতিনিয়ত আমার জীবনকে নিয়ন্ত্রিত করে। তিনি বলেছিলেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই। শুধু আমার নয়, আদর্শ হিসাবে তিনি আপামর মানুষের হৃদয় মন্দিরে অনন্তকাল ধরে পূজিত হবেন। মৃত্যুঞ্জয় সন্ন্যাসী তিনি আমাদের চিরস্মরণীয়।
1: ছোট্ট শিশুদের জন্য অনুষ্ঠান শিশুমেলা এখানেই শেষ হলো।

আকাশ বাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগা। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি হিন্দি ছায়াছবির গানের শ্রোতা বন্ধুদের অনুরোধের আসর হ্যালো অনুরোধে। নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই রেডিও সেট হাতে নিয়ে। তো আমাদের অনুষ্ঠানের যেটা নিয়ম, সে অনুযায়ী একটা সিক্রেট কোড আমি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি। সেই সিক্রেট কোডটা নিয়ে আপনারা চলে আসুন আমাদের আসরে আর শুনুন পছন্দের গান। আজকের হ্যালো অনুরোধ আসরে একটু অন্য ধরনের একটা সিক্রেট কোড আমি শ্রোতা বন্ধুদের দিতে চাইছি। এই টপিকটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেই সঙ্গে আমাদের পছন্দের গান আমরা শুনব। আজকের অনুষ্ঠানের সিক্রেট কোড, বর্তমান যুগ সুস্থ থাকার লড়াই। আবারও বলছি, বর্তমান যুগ সুস্থ থাকার লড়াই।

0: নমস্কার, হ্যালো অনুরোধ।
1: নমস্কার দিদি ভাই। হ্যালো, হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, বলছি দি, বলুন।
1: বর্তমান যুগ সুস্থ থাকার
0: ঠিক আছে, বলুন।
1: বর্তমান যুগ সুস্থ
0: সুস্থ
1: থাকার
0: থাকার কি,
1: পথ
0: সুস্থ থাকার জন্য আমরা কি করি, কি করছি,
1: সুস্থ থাকার
0: জন্য আমরা কি করছি, লড়াই করছি,
1: লড়াই।
0: ঠিক না? মানে আজকালকের এই ভেজালের যুগে সত্যি সুস্থ থাকাটা একটা লড়াই বলতে হবে।
1: হো
0: ঠিক আছে, বলুন কি শোনাবো।
1: হ্যাঁ দিদি ভাই, আমি গান শুনবো আন্দা কানন, রতে রতে হাসনা।
0: বাহ, অনেক পুরনো একটা গান এবং ভীষণ সুন্দর একটা গান, নিশ্চয়ই
1: প্রচন্ড বৃষ্টি পড়ছে তো দিদি ভাই, তাই সিগারেট করতে শুনতে পাচ্ছি না।
0: আচ্ছা। ঠিক আছে, আপনি যেটা বলেছেন একদম ঠিক আছে, সিক্রেট কোড। আর আপনার পছন্দের গানও এসে গেছে, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
1: নমস্কার দিদি ভাই, ভালো
0: নমস্কার,
1: থাকবেন।
0: আপনিও খুব ভালো থাকবেন।

0: হ্যালো,
1: নমস্কার। হ্যালো অনুরোধ।
0: হ্যালো, হ্যালো, হ্যালো।
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি
0: হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
1: একদম পরিষ্কার।
0: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
1: নাম বলতেও এত স্টাইল।
0: হ্যালো, বর্তমান যুগ, বর্তমান যুগ সুস্থ থাকার তুক নাকি বুঝতে পারছি না।
1: সুস্থ থাকার
0: বর্তমান যুগ সুস্থ থাকার তুক না সুস্থ থাকার লত,
1: লড়াই লড়াই
0: লড়াই? হ্যাঁ না, ঠিক, আমি রেডিওতে তো আসছেই না,
1: আচ্ছা
0: আর কি বলবো, নাইম আমাদের কানও ভালো ঠিকঠাক মানে
1: যাই হোক,
0: আসছে
1: নাইনটি
0: না ইয়েতে
1: 90% তো
0: মোবাইলে,
1: বলে নিয়েছে।
0: তো আমি শুনছি মানে ঠিকঠাক মানে শুনতে পারছি, মানে বর্তমান যুগ সুস্থ থাকার তুক না লোক বা লড়াই, ঠিক লড়াইটা ঠিক বুঝতে পারিনি, তো আমাকে রাখবেন অনুষ্ঠানে?
1: নিশ্চয় নিশ্চয় বলুন,
0: হ্যালো,
1: নিশ্চয় বলুন।
0: এই রে
1: আপনাকে
0: খুব
1: না
0: ভালো
1: রাখলে কি
0: লাগলো।
1: হয়?
0: তো আমি এই মুহূর্তে বলছি রাম
1: হ্যাঁ
0: কৃষ্ণনগর
1: বলেছেন তো,
0: থেকে অনুপ কুমার
1: বলেছেন।
0: ভট্টাচার্য, তো বলেই ফেলেছি।
1: হ্যাঁ বলুন,
0: যাই
1: পছন্দের
0: হোক,
1: পছন্দের কথা।
0: আম কাঁঠালের শুভেচ্ছা গ্রহণ করুন, তাই না?
1: একদম
0: কারণ আম কাঁঠালের একটা লেহর চলছে, যার ফলে আপনাকেও সেই সুযোগ থেকে কেন বঞ্চিত করব, তাই না?
1: মুখে মুখেই শুভেচ্ছা, খেতে
0: তো
1: আসার নিমন্ত্রণ করুন একদিন।
0: হ্যাঁ হ্যাঁ, একেবারে নিমন্ত্রণ করছি দাদাকে সহ।

0: একেবারে সাদর আমন্ত্রণ আমাদের
1: ঠিক
0: এখানে।
1: আছে, তবে আমি আজকে যে সিক্রেট কোডটা আমি দিয়েছি সেটা সম্পর্কে কিছু বলুন,
0: তো
1: এক
0: একটা
1: দুটো কথা।
0: কথা বলি
1: আচ্ছা, পছন্দটা
0: যে,
1: জেনে নিই অনুপবাবু আগে।
0: হ্যাঁ, পছন্দটা হলো ছবিটার নাম ইয়াদো কি কসম, ওর গানটা হলো এরকম, তারিফ উস খুদা কি জিসনে তুঝে বানায়া ইতনি হসিন মিট্টি জানে কহাঁ সে লায়া।

0: जिसने तुझे बनाया इतनी हसीन मिट्टी जाने कहाँ से लाया, ऐसे करके गाने हैं এরকম গানটা গানটা অবশ্যই গেছেন আমাদের প্রথিত যশা শিল্পী নামটা হলো নামটা সুরেশ ওয়াদেকরজি, তিনি গেয়েছেন, সাথে বোধ হয় জানি না কোন শিল্পী আছেন কিনা নেই ঠিক বুঝতে পারছি না, কিন্তু উনি একেবারে এটা গেয়েছেন আমি বুঝতে পারছি মানে বলতে পারি। তবে আজকের সিক্রেট কোডটা সত্যি মানে কি বলবো, হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো।
0: একেবারে বার্নিং কোয়েশ্চেন মানে একটা জ্বলন্ত সমস্যা, কারণ আমরা বাঁচতে চাই বাড়তে চাই। তো আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র এক জায়গায় বলছেন, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। তো ধর্ম ধর্মে সবাই মাঝে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। তো ধর্মের যে বা বাঁচার যে ব্যাপারটা হলো যে সত্তা পুষে নিরামিষ আহার স্বাস্থ্য রাখে ভালো, আমিষ আহার উত্তেজিত স্বাস্থ্য করে কালো, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক চার, এরকম কথা বলেছেন ঠাকুর। কারণ আমাদের
1: এই কথাগুলোর মধ্য দিয়ে এই বাণীগুলোর মধ্য দিয়েই আমরা মানে খুব ভালো একটা মেসেজ আমরা পেয়ে গেলাম, এবং নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা বুঝতে পারছেন
0: সুমিতা দি আমি বলছি যে বাঁচার জন্য আমাদের খাওয়া নয়, অবশ্যই খাওয়ার জন্য ভাত বেশি খেলে বা একটু চব্য চৈশল্য পেয়েও দিয়ে যদি আমরা পেটটা ভরাট করে দিই তাহলে আমাদের স্বাস্থ্য হাক দিয়ে আসবে, কিন্তু নয় একেবারে একটা পর্যায়ে আমরা মনে করি যে খাওয়া দাওয়া যদি একটু পেট ভরে খাই তাহলে বোধহয় অনেক কিছু হয়ে যাবে, আমাদের স্বাস্থ্য বিধান ঠিকঠাক চলে যাবে, কিন্তু না, স্বাস্থ্যবিদরা বলছেন যে আমাদের ভাতটা একটু কম পরিমাণে খেতে হবে, তার সাথে শাক সবুজ শাক সবজি প্রচুর পরিমাণে জল
1: ফলমূল
0: ব্যায়াম করা,
1: ফলের কথা বলছি,
0: ফলের কথা, হ্যাঁ হ্যাঁ ফলের কথা, আর ঠিকঠাক ব্যায়াম করা, ব্যায়াম মানে ওই যে মর্নিং ওয়াক বলুন বা একটা ফ্রি হ্যান্ড যদি আমরা ব্যায়াম করি তাহলে কি হয় আমাদের স্বাস্থ্য বিধিটা বা স্বাস্থ্যটা ঠিকঠাক মানে কি বলবো একটা সন্তুলন হয়, একটা কি বলবো মেজারমেন্ট ওয়েতে চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, শাকসবজি প্রচুর খেতে হবে, ফল মূল খেতে হবে, হ্যাঁ ফল মূল বলতে যে আপেল খেতে হবে আঙ্গুর খেতে হবে
1: না, মোটে না, একদম সিজনের ফল এবং ঘরে যা ধরে সেই ফলগুলি যথেষ্ট,
0: হাত বাড়ালে যে ফল পাওয়া যায়
1: হাতের কাছে
0: মানে ওই সবরি বলে আমাদের বাংলায় সবরি বা একটা নাম আছে ওর,
1: আম কাঁঠাল জাম,
0: আম কাঁঠাল জাম
1: পেয়ারা কলা লিচু,
0: হ্যাঁ টপির নামটাই পেয়ারা, আর ওই যে আনারস এটা অ্যাভেলেবল আছে আমাদের, তো ওটা খেলে আমাদের স্বাস্থ্যবিধি ঠিকঠাক মানে বজায় থাকবে।
1: খুব গুরুত্বপূর্ণ কথা বললেন অনুবাবু, আমি পাঠিয়ে দিয়েছি আপনার পছন্দের গান।
0: একটা কথা সুমিতা দি, আর এই এই গানটা আমি ডেডিকেট করব শেষ করে, আমার প্রেমজিৎ বাবু আছেন, তারপর মিঠুন চক্রবর্তী আছেন, আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্যের সজল মালাকার মহাশয় আছেন, তারপর ওম বালিকা ভট্টাচার্য।
1: ঠিক আছে সবাইকে নিয়ে শুনুন পছন্দের গান,
0: ঠিক আছে,
1: নমস্কার।

0: নমস্কার, হ্যালো নুরুত।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো
0: বলুন, শুনতে
1: হ্যালো
0: পাচ্ছি।
1: হ্যালো
0: নমস্কার, হ্যালো নুরুত।
1: নমস্কার দিদি ভাই,
0: হুম,
1: আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি, দেবজিৎ দাস, আর আমার গ্রামের নাম বাদ্রীপাড়।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে। বলুন আমাদের অনুষ্ঠানে সিক্রেট।
1: আজকের সিক্রেট হলো বর্তমান যুগ সুস্থ থাকার লর।
0: সুস্থ থাকার লড়াই।
1: লড়াই
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: বর্তমান যুগ সুস্থ থাকার লড়াই
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হয়েছে কি?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো এই যে সিক্রেট কোডটা যে আমি দিলাম, এটার সঙ্গে আপনি কতটা সহমত? আমাদের কি মানে আজকের দিনে বর্তমান যুগে সুস্থ থাকার জন্য লড়াই করতে হচ্ছে?
1: আমরা তো সবাই বর্তমান যুগ আসছে, তাই বর্তমানের জন্য আমরা সবাই ভাবনা চিন্তা করে থাকি, কি করবো কি না। আমরা তো সবাই একসঙ্গে, আমরা ভারতবাসী, আমরা সবাই একসঙ্গে আমরা থাকবো।
0: ঠিক আছে, আচ্ছা বলুন কি শোনাবো।
1: তো দিদি ভাই, আমি আপনাকে এক লাইন বলছি,
0: হুম
1: জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না,
0: হুম
1: কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো কারোর জন্য নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য।
0: কোনো ব্যথা টেথা আছে নাকি মনে লুকিয়ে?
1: তো এবারে আমি গানের প্রসঙ্গে চলে আসি।
0: হুম হুম
1: আমি গান শুনবো কুমার শানুর কণ্ঠে, ছবির নাম হলো 1942 লাভ স্টোরি,
0: হুম
1: আর গানের লাইনটা হলো রিম জিম রিম জিম রুম জুম রুম জুম বেজি বেজি রুমে তুম হাম হাম তুম। গানটা গেয়েছেন কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি।
0: আচ্ছা, ঠিক আছে দেবজিৎ ভাই, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
1: তো এই গানটি আমাদের পরিবারে শুনবেন, বাবা শুনবেন
0: হুম
1: জিতেন কুমার দাস, মা শুনবেন শিল্পী দাস, বড় ভাই শুনবেন রজিত দাস, ও আপনার জন্য রোল গানটি, আর বড়দা শুনবেন অনুপ কুমার ভট্টাচার্য, দিদিবা শুনবেন সত্যবা ভট্টাচার্য, রামসো ভাই, আর শুনবেন বেঙ্গালোর থেকে শুনবেন দাদা মিথুন চক্রবর্তী, আর এই মুহূর্তে আকাশবাণী কৈলাস মিশ্র শুনছেন, সবাইকে নিয়ে শুনবো গানটি।
0: ঠিক আছে,
1: নমস্কার, রাখছি।
0: নমস্কার।

0: নমস্কার, হ্যালো নুরুদ।
1: হ্যাঁ নমস্কার, নেবেন দিদি, আমি কৈলাসহর চণ্ডীপুর থেকে বরুণ সূত্রধর বলছি।
0: হ্যাঁ, স্বাগত বরুণ ভাই। আচ্ছা, আপনি ঝটপট আপনার পছন্দটা বলে ফেলুন, সিক্রেট কোডটা সঙ্গে নিয়ে, কারণ আমাদের হাতে সময় প্রায় শেষ।
1: আজকে দিদি যে গানটি শুনবো
0: আচ্ছা,
1: তুমি নাম
0: সিক্রেট কোডটা
1: তোমার,
0: বলুন।
1: সিক্রেট কোডটা হলো জীবনের সুস্থ থাকার লড়াই।
0: বর্তমান যুগ, সুস্থ
1: হ্যাঁ,
0: থাকার
1: সুস্থ
0: লড়াই।
1: থাকার লড়াই।
0: ঠিক আছে, বলুন কি গান শুনবেন আজ?
1: গান যে গানটা শুনবো ছবির নাম হলো ফুকার, আর গানের লাইনটা হলো বাসকেরে না রে বাবা বাসকেরে না রে।
0: ঠিক আছে, আমি দেখছি আপনার গানটা আছে কিনা। ঠিক আছে, ঠিক আছে
1: ঠিক
0: বলুন
1: আছে
0: ভাই,
1: ভাই,
0: আমি পাঠিয়ে দিচ্ছি।
1: ঠিক আছে, রাখছি, নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী কৈলাসহর স্টুডিও ঘড়িতে এখন সময় বেলা 1:29। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার তিন দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দর বীর সিং। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন এবং এই জটিল সময়ে দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক ও সফল হবে বলে শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন।
1: In terms of the political understanding between India and the United States, we have a strategic partnership which emanates from a convergence of national interests in many areas. And in our meeting at the embassy, we took up developments pertaining to West Asia, Middle East, to the Indian subcontinent and to East Asia.
0: মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। তিনি বলেন, সন্ত্রাসবাদের কারণে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আগামী শতাব্দীর গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একমত।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
0: কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চার দিনের ভারত সফরে মার্কো রুবিও গতকাল এদেশে এসেছেন। উল্লেখ, কোয়াড হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, এই চারটি দেশের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি মঞ্চ। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আগামী 26 তারিখে শুরু হওয়ার কথা। এই বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ও মার্কো রুবিও উপস্থিত থাকবেন। ইবোলা প্রাদুর্ভাবের ক্রম পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারত সরকার ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বর্তমানে

এই দেশগুলোতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে ইবোলা রোগের কোনো ঘটনা এখনও পর্যন্ত শনাক্ত হয়নি। উল্লেখ্য, কঙ্গো এবং উগান্ডায় ইবোলা রোগের প্রাদুর্ভাবের পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এগিয়ে রয়েছেন। ১৩ রাউন্ড শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামজোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 58,234 ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে 87,367 ভোট, সিপিআইএম পেয়েছে 29,133 ভোট। সিকিম আনুষ্ঠানিকভাবে ব্রহ্মপুত্র বোর্ডের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে মনোনীত হয়েছে। সিকিম ব্রহ্মপুত্র নদীর সুরক্ষা, সেচ ব্যবস্থা এবং বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের জন্য প্রায় 300 কোটি টাকার প্রস্তাব জমা দিয়েছে বলে সরকারি সূত্রে খবর। গুয়াহাটিতে অনুষ্ঠিত বোর্ডের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। অল ইন্ডিয়া রেডিওর 90তম বার্ষিকী উপলক্ষে আজ আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র একটি ম্যারাথন দৌড়ের আয়োজনের মাধ্যমে আকাশবাণী @90 উদযাপন করছে। 3 কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে মহিলা ও পুরুষ মিলিয়ে 50-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। উল্লেখ, 1936 সালের 8ই জুন প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া রেডিও ভারত চীন যুদ্ধের কিছু পরেই 1962 সালে আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র স্থাপন করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনার পর এই চুক্তির বেশিরভাগ অংশই সম্পন্ন হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ ব্যাপারে ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলছে এবং খুব শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ বিষয়ে কথা বলতে ট্রাম্প ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরিনের নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সেদেশের সরকারি টেলিভিশনকে জানিয়েছেন, গত এক সপ্তাহে আমেরিকা ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। মার্কিনীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য রাখারও অভিযোগ তোলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক রাসায়নিকের ট্যাঙ্ক থেকে রাসায়নিক ছড়িয়ে যাওয়ার কারণে ওই রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিপজ্জনক রাসায়নিকের আরও একটি ট্যাঙ্কের বিস্ফোরণ থেকে বিপর্যয় এড়াতে দমকলকর্মীরা বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছেন। লস অ্যাঞ্জেলসের গার্ডেন গ্রোভ শহরের 1,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া প্রায় 50,000 মানুষের জন্য অতিরিক্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার চমন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় থাকা 10টি যানবাহনের পাশাপাশি একটি ট্রেন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে কোয়েটা রেলওয়ে স্টেশনে থামিয়ে দেওয়া হয়। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বাবুর ইউসুফজাই জানান, শহরে বিস্ফোরণের ঘটনার পর কোয়েটার সকল সরকারি হাসপাতাল সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় শাংসি প্রদেশের কিন ইউয়ান কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 82। শুক্রবার বিস্ফোরণের সময় 247 জন শ্রমিক খনিতে ছিলেন, যাদের মধ্যে 2 শ্রমিক এখনও নিখোঁজ। ঘটনার পরই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। চীনের খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সামাজিক মাধ্যমের এক পোস্টে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। 125তম ফ্রেঞ্চ ওপেনের আসর আজ প্যারিসে শুরু হচ্ছে। 25তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে নিজের অভিযান শুরু করবেন নোভাক জোকোভিচ। তিনবারের এই চ্যাম্পিয়ন এবং তৃতীয় বাছাই খেলোয়াড় আজ রাতে কোর্ট ফিলিপ সাত্রিয়েতে অনুষ্ঠিত সেশনের শুরুতে ফরাসি বিগ সার্ভার জিওভানি এম্পেতাসি পেরিকার্ডের মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই এবং 2024 সালের ফাইনালিস্ট আলেকজান্ডার জাভেরেভ এবং সপ্তম বাছাই টেলর ফ্রিৎজও উদ্বোধনী দিনে পুরুষদের সিঙ্গলসের লড়াইয়ে নামা অন্যতম প্রধান খেলোয়াড়দের তালিকায় রয়েছেন। ফিফার অনুমোদনের পর ইরানের ফুটবল দল 2026 বিশ্বকাপে তাদের বেস ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এক বিবৃতিতে জানান, টুর্নামেন্টের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ফিফা তাদের এই অনুরোধে অনুমোদন দিয়েছে। 2027 সালের শুরুতে এই টুর্নামেন্টের আগেই ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হল।
উল্লেখ্য বিশ্ব

বিশ্বকাপের সময় অ্যারিজোনার টাক্সানের পরিবর্তে ইরান মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলন করবে। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। তিনি 10.09 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তার ব্যক্তিগত সেরা সময় ছিল 10.17 সেকেন্ড। কমনওয়েলথ গেমসে যোগ দেওয়ার জন্য যোগ্যতা মান 10.16 সেকেন্ড। দ্বিতীয় স্থানাধিকারী অনিমেষ কুজুর দৌড় শেষ করেন 10.2 সেকেন্ডে। তিনি যোগ্যতামান পার হতে ব্যর্থ হন। আইপিএল ক্রিকেটে আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। এই খেলা শুরু হবে 7:30। 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন গতকাল জেনেভায় শেষ হয়েছে। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলি মানব স্বাস্থ্য সুরক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে একাধিক প্রস্তাব গ্রহণ করেছে। সম্মেলনের মূল ভাবনা ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাস্থ্য পুনর্গঠন একটি যৌথ দায়িত্ব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার 3 দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জ। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে মহিলা মহল।

0: মা বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহিলা মহল। জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি মাতৃত্ব। যত্নে, ভালোবাসায়, আদরে যে প্রাণ নিজের মধ্যে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, তাকে বড় করে তোলার আনন্দই আলাদা। তার মিষ্টি হাসি, বায়নার কান্না, অভিমান সব অনুভূতি মিলিয়েই তৈরি হয় মায়ের সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। সন্তান প্রতিপালনে মায়ের যে অপরিসীম ভূমিকা, তা নিয়ে আজ কথা বলব মেখলা মজুমদারের সঙ্গে। নমস্কার মেখলাদি। মেখলাদি, সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকা নিয়ে তোমার অভিমত কি তা বলো।
1: মায়ের ভূমিকা বলে শেষ করার মতো নয়, কারণ সন্তানের কাছে মা বিশেষ স্থান অধিকার করে আছেন, সর্বক্ষণ জড়িয়ে আছে মায়ের ভূমিকা। এক্ষেত্রে বিবেকানন্দের একটি উক্তি এই প্রসঙ্গে মনে পড়ছে। তিনি বলেছেন যে মা হচ্ছেন ঈশ্বরের সাক্ষাৎ নররূপ। সত্যিই তো ঈশ্বর জগতের সকলকে পরোক্ষভাবে পালন করছেন, আর মা প্রকাশ্যে পালন করছেন তার সন্তানকে। সন্তান ভূমিষ্ঠ হবার আগেই তো মা একা তাকে প্রতিপালন করেন। বাবা বা পরিবারের লোক অথবা বাইরের অন্য কোনো লোক মাকে সন্তান প্রতিপালনের জন্য হয়তো বাইরে থেকে সাহায্য করেন, কিন্তু সাক্ষাতে নয়। গর্ভাবস্থায় মা তার যতই যন্ত্রণা হোক না কেন, কষ্ট হোক না কেন, তিনি তা সানন্দে স্বীকার করে নেন অদেখা সন্তানের প্রতি ভালোবাসা, স্নেহের টানে। এমনও হয় কখনো কখনো ঘুমোতে পর্যন্ত পারেন না মা, খেতে পারেন না, তবু শুয়ে যান সন্তানের আশায়। হয়তো পছন্দের খাবার পর্যন্ত খান না, সন্তানের অনিষ্ট হতে পারে এই আশঙ্কায়। তাই গর্ভবতী অবস্থা

0: কথায় মাকে নিজের স্বাস্থ্য, মন, মানসিকতা যাতে সুস্থ ও সতেজ থাকে তার জন্য চেষ্টা করতে হয়। পাশের কোনো চিকিৎসা কেন্দ্রে স্বামী বা অন্য কাউকে নিয়ে পরীক্ষা করানো দরকার। ডাক্তারের পরামর্শ মতো মাকে তখন চলা উচিত। যদি কাছাকাছি চিকিৎসা কেন্দ্র না থাকে তবে অঙ্গনওয়াড়ি, গ্রামলক্ষ্মী বা এনজিওর সাহায্য তার নেওয়া দরকার।
1: ঠিক কথা বলছো, তাদের কাছে গেলে মায়েরা বিশেষ সহায়তা পান।
0: আরে শুধু সহায়তাই নয়, কখনো কখনো বিনোদনের সুযোগ পর্যন্ত পাওয়া যায়। আর এই বিনোদন অবস্থা, বিনোদনটি গর্ভাবস্থার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ মার সুস্থ মন মানসিকতার উপর অনেকটাই শিশুর মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে। এজন্য গর্ভাবস্থায় মা সবসময় চেষ্টা করবেন যাতে আনন্দে তিনি থাকতে পারেন, কারণ মায়ের আনন্দ এবং সৎ চিন্তা, সৎ ভাবনার উপর কিন্তু শিশুর ভবিষ্যতের মস্তিষ্ক সৃষ্টি হয়।
1: সত্যি তাই,
0: ভিত্তিটা সৃষ্টি হয়। তো তাই তাকে কি করতে হয়, যারা লেখাপড়া জানেন যে সমস্ত মায়েরা, তারা মহান মানুষের জীবনী পড়বেন, রেডিও মহান মানুষের জীবনী পড়বেন, তারপর বিভিন্ন সৎ প্রসঙ্গ নিয়ে আলোচনা করবেন, আলোচনার সঙ্গী হবেন। এই করতে করতে ভালো ছাপ পড়বে সেই শিশুটির উপর। আর যারা লেখাপড়া বিশেষভাবে জানেন না, তারা কোনো সৎসঙ্গে যাবেন, সৎ প্রসঙ্গ শুনতে যাবেন, রেডিও শুনবেন, সৎ আলোচনা এবং রেডিও টিভিতে যে সমস্ত আদর্শমূলক অনুষ্ঠান হয় সেগুলি শুনবেন এবং দেখবেন। তাহলে শিশুটির মস্তিষ্কে সেই অনুষ্ঠানের সুফল যে সমস্ত জিনিস, ওইগুলি আশা করা যায় যে ছাপ পড়বেই। ফলে সেই মা কিন্তু সমাজকে একজন উৎকৃষ্ট, শ্রেষ্ঠ বিজ্ঞানী, হয়তো সুনিপুণ কারিগর, শিল্পী বা রাজনীতিজ্ঞ অনায়াসেই দিতে পারবেন। অর্থাৎ চেষ্টা করতে হবে বেশিরভাগ সময় সৎ আলোচনা ও সৎ পরিবেশের মধ্যে থাকার জন্য।
1: একদম সত্যি কথা বলছো। আচ্ছা গো, সন্তান জন্মের পরেও তো মায়েদের দায়িত্ব বেড়ে যায়, তাই না?
0: হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের দেশের বা অন্যান্য দেশে যত শ্রেষ্ঠ মানুষেরা আছেন তাদের জীবনী পড়লে দেখি প্রায় সকলেরই বড় মানুষ হয়ে ওঠার পেছনে রয়েছে তাদের মা বাবা। আমাদের ভারতীয় সংস্কৃতিতে মাকে দেওয়া হয়েছে প্রথম গুরুর স্থান। গুরু হচ্ছেন অন্ধকার থেকে আলোতে নিয়ে যান যিনি, তিনিই গুরু। অর্থাৎ গু হচ্ছে অন্ধকার আর রু হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান তিনিই গুরু, ভার যিনি বহন করেন তিনিই গুরু। তাই দেখো, সন্তানকে তো প্রথম মাই আলো দেখান, আর সন্তানের ভারও মাই বহন করেন। শিশুর কান্না শুনে মা বুঝতে পারেন কেন সে কাঁদছে, খাবারের জন্য, না ঘুমের জন্য, না প্রাকৃতিক কর্মের জন্য। যখন সে একটু একটু করে বড় হতে থাকে, তাকে মা রকমারি কথা বলে, ছড়া বলে, গান গেয়ে খাওয়াতে থাকেন, ঘুম পাড়াতে থাকেন। এইভাবেই শিশুটি তার মায়ের কাছ থেকে কথা বলতে শেখে, ভাষা বলতে শেখে। এজন্যই তো আমাদের মূল ভাষাকে বলা হয় মাতৃভাষা।
1: তাই তো, মাতৃভাষা আমাদের হৃদয়ের ভাষা, নিজেকে উন্মুক্ত করার ভাষা।
0: শুধু তাই নয়, সবার সঙ্গে মেলামেশা করার সূত্র এই মাই হন, কারণ মা শিখিয়ে দেন এই তোমার বাবা, এই তোমার দাদা, ঠাকুরমা, দাদু, বাবা, কাকা, জ্যাঠা, পিসি ইত্যাদি সম্পর্ক। তারপর স্কুলে পড়তে পাঠানোর সময় মাই তার দেখভাল করেন, বই

খাতা গুছিয়ে দেন, জামা কাপড় পুড়িয়ে দেন, খাবার দেন। তারপর আবার সে যখন স্কুল থেকে আসে তখন তার স্কুলের ব্যাগ, বইপত্র এগুলো জায়গায় রাখা, তাকে খাওয়ানো।

আসে, তখন তার স্কুলের ব্যাগ, বইপত্র এগুলি জায়গায় রাখা, তাকে খাওয়ানো, এগুলির দিকে নজর মাকেই দিতে হয়। আর তখন কিন্তু মা আরেকটি কাজ করেন, তার চারিত্রিক দিকটির দিকেও নজর রাখেন। কারণ বই খাতা খুলে যদি কখনো দেখেন যে তার ব্যাগের মধ্যে অন্য কোনো জিনিস এসে গেছে, ধরো বই খাতা অন্যের বা কোনো অন্য কোনো খেলনা জিনিসপত্র, এগুলো যা মা দিয়ে দেননি ঘর থেকে যায়নি, তখন স্বাভাবিকভাবেই ভালো মায়েরা প্রশ্ন করেন, এইগুলো তুমি কোথায় পেলে, কেন এনেছো? যদি ভুল করে এনে থাকে তাহলে বোঝান যে না, তুমি কাল এটা ওকে দিয়ে দেবে, এটা ঠিক নয়। আর যদি ও নিজে ইচ্ছে করেই নিয়ে আসে তাহলেও ভালো করে সুন্দর করে আদর করে বুঝিয়ে দেন যে অন্যের জিনিস আনতে নেই, কারণ অন্যের জিনিস আনাকে চুরি বলে আর চুরি করাটা উচিত নয়। এইভাবেই শিশুবেলা থেকেই মা কিন্তু তাকে নীতি শিক্ষা দিতে থাকেন। তারপর বুঝিয়ে দেন যে এই কাজটা ঠিক নয়, ওই কাজটা ভালো, ওই কাজটা তুমি করো। এইভাবে ধীরে ধীরে মা তাকে মানে খোলা বইয়ের মতন শিক্ষা দিতে থাকেন। মা হচ্ছেন আমাদের জীবনের মানে সন্তানের জীবনের খোলা বই, এই বইয়ের পাতা কখনো বন্ধ হয় না। তারপর মা আরও লক্ষ্য রাখেন, যেমন তার সন্তানটি হয়তো স্কুলে গেছে, খেলছে, খেলতে সময় মারপিট করছে, ব্যথা পেল, তার জন্য তো অবশ্যই মানে দেখভাল করবেন। তাছাড়া মারপিট করে বাচ্চারা, তখন মা কিন্তু তাকে বুঝিয়ে দেন যে দেখো, তুমি যে ওকে মেরেছ সে তো ব্যথা পেল, তোমার এই রকম করাটা উচিত নয়, ঠিক নয়, এটা ভালো নয়, কেন আমার সঙ্গে এরকম করলো, তার জন্য আমি মেরেছি। তখন মা বুঝিয়ে দেন যে দেখো, তোমার এটা ভালো লাগেনি, ওকে বুঝিয়ে দেবে তুমি এটা ভালো নয়, তার জন্য মারপিট করবে না, মারপিট করতে নেই। আর কখনো বা কেউ নিজের বাচ্চা যদি মার খেয়ে আসে, তখন মা তাকে বুঝিয়ে দেন যে দেখো, মার খেয়ে আসাটা ঠিক নয়, তোমার প্রতিরক্ষা তুমি ঠিক করবে, তুমি নিজেকে সংরক্ষিত রাখবে, প্রতিবাদ জানাবে, তোমাকে কেউ যেন না মারে এইরকম ব্যবস্থা নিবে তুমি। তার জন্য মায়েরই শিক্ষা লাগে, কারণ শুধু মার দেওয়াটা যেমন খারাপ অন্যায়, মার খাওয়াটাও অন্যায়, মার খেয়ে মুখ বুঝে ফিরে আসাটাও ঠিক নয়, এটা মা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নেবেন, মা নেন মায়েরাই, যে তোমাকে কেন মারবে, এটা তো ঠিক নয়, তুমি ওকে বুঝিয়ে দেবে এইভাবে তোমাকে মারার জন্য তোমার কষ্ট হচ্ছে, বা যে কোনো একটা বড় মানুষের কাছে সাহায্য নেওয়া, এরকম মানে প্রতিরক্ষা কিভাবে নিতে হয় সেটা ঘর থেকে মাই তাকে শিখিয়ে দেন। এইভাবেই কিন্তু সে ক্রমশ বাইরের জগতের সঙ্গে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে শিখে। তারপর মা আত্মমর্যাদা বোধ যেন তার ক্ষুণ্ণ না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখেন বা রাখা উচিত মায়ের, কারণ আত্মমর্যাদা যার নেই তার কিন্তু জীবনের কিছুই থাকে না। স্বাভিমানত্ব যেটাকে বলে, যে আমি কে এবং আমারও তো আছে, আমার আত্মমর্যাদা আছে, এটাকে তোমার ক্ষুণ্ণ করা উচিত নয়, হ্যাঁ এটা আমার বজায় রাখা দরকার, এর উপর যাতে তুমি এই আত্মমর্যাদা কিভাবে বজায় রাখবে সেই দিকে তোমাকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে, এটা কিন্তু মাই দেখিয়ে দেন যে তোমার আত্মমর্যাদা নষ্ট তুমি করবে না, আত্মমর্যাদাই মানুষের প্রধান সম্বল। মা সন্তানকে ধীরে ধীরে মানবিক, সত্যবাদী, কর্তব্যনিষ্ঠ করে তুলতে পারেন, কারণ বিজ্ঞানের মতে শিশুর 2-3 বৎসরের বয়সের মধ্যেই তার মস্তিষ্ক বৃদ্ধি পেতে থাকে। তাই লক্ষ্য করা দরকার, বাচ্চাটি তার স্কুলে পড়া বুঝতে পারছে কি, পড়া শিখতে পারছে কি,

0: যদি পড়া শিখতে বা বুঝতে তার অসুবিধে হয় তাহলে মা সেই বাচ্চাটিকে পড়া শেখাতে সহানুভূতির সঙ্গে সাহায্য করবেন।
1: আচ্ছা গো, তুমি যে বলছো যে পড়ার বিষয় শিখতে সাহায্য করবে, সকলের মেধা তো সমান হয় না, তো মারা সে বিষয়ে কি করতে পারেন?
0: দেখো, মেধা কিন্তু শুধু পড়ার বই মুখস্থ করা বা নির্দিষ্ট পরীক্ষাতে পাশ করাকে বোঝায় না। আসলে মেধা হচ্ছে যার যে বিষয়ের উপর আগ্রহ আছে সেদিকে তাকে উন্নীত করা। ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে মা যদি সেদিকটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন হয়তো কোনো সন্তানের ঘরের কাজের দিকে মনোযোগ আছে, হয়তো কোনো ছেলে বা মেয়ে যে লিখতে ভালোবাসে, খেলতে ভালোবাসে বা পড়তে ভালোবাসছে, কারিগরিবিদ্যায় মানে দিকে তার নজর আছে কারিগরির দিকে, তাহলে সেই দিকে তাকে উন্নীত করে নিয়ে যাওয়াই মায়ের কর্তব্য। যে সেদিকে যদি সান দেওয়া যায় সে সমাজে সেই সেই বিষয়েই প্রতিষ্ঠিত হতে পারে এবং তখন সে সমাজে নিজে যেমন প্রতিষ্ঠিত হয় আরও দশজনকে প্রতিষ্ঠিত করতে পারে।
1: শিশু যখন আস্তে আস্তে বড় হয় একটা সময় আসে তার জীবনে, সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। তো বয়ঃসন্ধিকালে তো নানা ধরনের সমস্যা দেখা দেয়, তো সন্তানের বয়ঃসন্ধিতে মায়েদের যে বিশেষ ভূমিকা থাকে সে বিষয়ে তুমি যদি একটু বলো।
0: বয়ঃসন্ধিতে মায়ের তো বিশেষ ভূমিকা, এটা আমরা সকলেই জানি, কারণ ছেলে বা মেয়ে যখন 11-12 বৎসরের হয় তখনই আসে তার জীবনের এক বিশেষ পরিবর্তন। সেই পরিবর্তনটি শারীরিক এবং মানসিক দুদিক থেকেই দেখা দেয়। সন্তানের এই বয়ঃসন্ধির সময় সুযোগ্যা মায়েদের অনেক দায়িত্ব বেড়ে যায়, বিশেষত মেয়ের ক্ষেত্রে শারীরিক পরিবর্তনের সময় মাকে হয়ে উঠতে হয় ঘনিষ্ঠ বন্ধু। তাকে বুঝিয়ে দিতে হয় শারীরিক পরিবর্তনের সুফল এবং কুফল কী কী হতে পারে, বয়ঃসন্ধির সময় থেকে তার চলাফেরা ঠিক কীভাবে করতে হবে সে কথা মা তাকে বোঝান বা বোঝাবেন। আর ছেলেদের বেলায়ও প্রায় একই রকমভাবে মা তাকে পরিচালনা করবেন, তাকে বুঝতে শেখাবেন তার এই যে পরিবর্তনটি হচ্ছে এর ফলে সে একজন সমাজের পুরুষ হিসেবে গণ্য হতে চলছে, তার সম্ভ্রম পৌরুষত্বকে মর্যাদার সঙ্গে সে যেন লালিত করে, মেয়েদের প্রতি তার আচরণবিধি কী প্রকার হওয়া উচিত সে বিষয়ে মা জ্ঞান দেবেন। মায়েরই লক্ষ্য রাখতে পারে তার ছেলে মেয়ে পরিবারের সবার সঙ্গে কী প্রকার আচরণ করছে, ভুল কোনো আচরণ দেখলে তাকে একাকী বোঝাবেন ভুল শুধরাবার জন্য, প্রয়োজনে কখনো বা তৎক্ষণাৎ শাসন করবেন। তবে মাকে কিন্তু মনে রাখতে হবে এই শাসন যেন ভালোবাসা মিশ্রিত হয়, কঠিন কঠোর নয়।
1: সত্যি বলছো, বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের মনের মধ্যে একটা সেন্টিমেন্ট গ্রো করে, ফলে কঠিন শাসনে বিপরীত ফল হতে পারে, তাই তো?
0: হ্যাঁ, ঠিক তাই। এজন্য এরকম বয়সে মায়ের মধুর শাসনে সন্তানটি জীবনে প্রথম স্থিরতা লাভ করতে সক্ষম হয়, কারণ বয়ঃসন্ধি চলাকালীন ছেলে মেয়েদের মনে বিভিন্ন ভাবের সঞ্চার হতে থাকে। প্রায় ছেলেদের মধ্যে যাকে একটা কিছু করে দেখাবার স্পৃহা সমাজে নিজে গণ্যমান্য হয়ে উঠবে এমন একটি স্বপ্ন তার মধ্যে দেখা দেয়, বাইরের জগতের দিকে পা বাড়াবার একটা অমুঘ টান এসে যায় এর মধ্যে। এ যুগে কিন্তু মেয়েদের মধ্যেও এই একই ভাব জাগে, কারণ এই আধুনিক যুগে আমরা মেয়েদেরকে কিন্তু আর শুধু ঘরকন্যা করার জন্যই তাদের জন্ম হয়েছে এটা শিক্ষা দিই না।

0: তাই তারাও জানে বাইরের জগতে তাদের যেতে হবে এবং বাইরের জগতে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, তার জন্য তারা সেই দিকেই এগিয়ে যায়। বর্তমানে মেয়েরা সর্বস্তরে সুপ্রতিষ্ঠিতভাবে কাজ করছে।
1: হ্যাঁ, এটা সত্যি, মেয়েরা আজ সুপ্রতিষ্ঠিতভাবে সব স্তরেই কাজ করছে, আর এর জন্য তো তাদের মায়েরাই তাদের এগিয়ে যেতে সাহায্য করছেন আমার মনে হয়। তোমার কি মনে হয়?
0: এইটাই তো ঠিক, কারণ কি মায়ের হাত ধরেই কিন্তু বিশেষ রাস্তা ধরে প্রতিষ্ঠিত হওয়া যায়, কারণ মায়ের সঙ্গে সন্তানের নারীর টান থাকে, মাই বুঝতে পারেন যে সন্তানটিকে কিভাবে দাঁড় করালে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কিভাবে তাকে সমাজের মধ্যে মানে ভালোভাবে প্রতিষ্ঠিত করা যাবে এবং তাকে কিভাবে মানবিক করে তোলা যাবে, সেই দিকে মাই একমাত্র নজর দিতে পারেন। যেহেতু ছেলে মেয়েরা মায়ের সান্নিধ্যে বেশি সময় কাটায়, তাই মায়ের নজরে আসে তার সন্তানটির গুণাগুণের দিকগুলি। বুদ্ধিমতী মায়েরা তার সন্তানের ওই গুণগুলি যাতে বিকশিত হয় তার জন্য অবশ্যই চেষ্টা করেন। দেখো, প্রাচীন মনুষ্য
2: Good afternoon. This is Akashvani and I am Abhishek Mukhopadhyay with the Midday News. The headlines. India and United States reaffirms strength of strategic partnership between the two countries. External Affairs Minister Dr. S. Jaishankar calls for early trade deal, stresses on diversified energy supplies for the country. U.S. Secretary of State Marco Rubio describes India as one of the United States' most important strategic partners. BJP candidate Debangshu Panda secures massive lead in West Bengal's Falta Assembly constituency repolling. Government advises all Indian citizens to avoid non-essential travel to Congo, Uganda and South Sudan in view of Ebola outbreak. 24 people killed in a blast near railway track in Quetta in Pakistan's Balochistan province. And in tennis, French Open Grand Slam begins today in Paris. External Affairs Mr. Dr. S. Jaishankar and U.S. Secretary of State Marco Rubio today held wide-ranging discussions in New Delhi. Both leaders reaffirmed the strength of the India-U.S. strategic partnership and outlining key areas of cooperation, including trade, energy, mobility and regional security. Dr. Jaishankar said India and the U.S. share a comprehensive global strategic partnership with deep and broad-based cooperation. He said both countries' ties impact and influence the world and that they have converging interests across several regions. He noted that discussions took place in a complex global environment and expressed confidence in open and productive talks. He also highlighted the need to conclude a trade agreement at the earliest, welcome the expansion in energy trade, and stress that diversified energy supplies are vital for India's energy security.
3: Secretary and I therefore welcome the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
2: Dr. Jaishankar also underlined the importance of people-to-people ties and said legal mobility should not be adversely affected. India's position in favor of dialogue and diplomacy as well as safe and unimpeded maritime commerce was also reiterated. On the Iran conflict, Mr. Jaishankar said that both India and the United States have a strong interest in ensuring that global energy prices remain low and that there is unimpeded commerce.
3: I apprised Secretary Rubio of challenges that legitimate travelers face in respect of visa issuance. While we cooperate to deal with illegal and irregular mobility, our expectation is that legal mobility would not be adversely impacted as a consequence. After all, this is very relevant to our business, technology and research cooperation.
2: U.S. Secretary of State Marco Rubio strongly underscored the strategic dimension of the partnership, describing India as one of the United States' most important

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান মেলায় এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপন বন্দ্যোপাধ্যায়।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন সন্দীপন বন্দ্যোপাধ্যায়। আকাশ বাণী কৈলা শহর। শ্রোতামন্ত্রীরা অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে। আমাদের আজকের অনুষ্ঠানের সবশেষ পরিবেশনা নজরুলগীতি, প্রথম শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।